Exco F M kawo olengo ipangom tano kuchu aung programa ko sa wisi si ka ke radho ke kawe tu ka kai si pangom ko si tege olengo tano chongo ke kuang kan ko supa ke 10 minute mo uta ang olengo tano kasi tapang ko sa ka wisi si ka ke radho ke kawe tu ka kai si pangom ko si tege ol akwa na tege mo si tege ka uwa kasunung aula ta pangom ba mayong uta ang may kalusa wisi tege kawaya sing iji che gu ko thomog ngana kwa ma si de ge se su na chi cha bang ngo ko chin ma u thu lo ge kan u lu si se a ko ngo ma kam ngo sing a man ho sa wa chi ge mdan chong ngo lo ngo bu sa u si ma i de ge kawa ju lai ke ngo ma chi cha bang ngo bam tane na si de ge ngai tan gu chung ma da sa gu si se ka ke wo lo ngo ko na ya le pa pro kham ngo n tu tu ko ngo ba wo lo ngo chi cha ngo sa an chi ma ka ke res ta ngo wo lo ko na ya ke kawa wo lo ngo mdan chong ngo ba ma si de ge প্রহমিউরেন হজিতবা কোন আরেকা ওয়া কমিউনিটি একে দরং আউলাগে দং দা ওলাং হজিতবা কম দেকা ওয়া ক্রেমিকি সেফটি দা ওলাং দম তেনা সাকি স্পোর্টি ওয়া জিগেম তেন চং ওলাং কো সাউজি সে কাকে রাধু কুই লেকোয়া প্রহম ন হুম তুতু কো নবা ওলাং জি চং কো সাউজি সে কাকে কোয়া তুয়া কাইসি আকুই কই কো রাধু কে নমুরু দা ওনে তেন সেভ পেন নেখা এফ এম ন তুতু কো ন ওলাং ন হং কো সাউজি সে ke ka wa resta ha ke wala ngwe ma akon ma akon ma ale ka program ke mong ma so tendu tong ba olang